আকাশবাণী চুঝানপুর এফ এম জালেখাত পৈলি মেঘাহার ছাপানঙ্গি পংখিয়া পাইতে প্রোগ্রাম আহি তু নিজুনি খাত কুমসং নি সোম নি লেগুক সেপাতনি নিতাংলাম দাঙালে কি মগিন তো কেতনি না তু নিয়াদি ঙায় পাইতে প্রোগ্রাম হুনসে নি না পাতাহি তামাশা ঙায় খেতু তে না পাই কনজে বাই ওলে তু নি তাকলামি না ঙায় খেতু তে আপনা তেল হোম লতোল লেং জোল লা ঙায় নো পয় তাক তাকলা শ্যাম তোম তোম তে আপা

0: আকাশবাণী জয় জানপুর ডাক সঙ্গে কীর্তন নিতে লোটেন পাইথে কম্পা উইন গাই বেলু কম্পাইল হনসে ইংাই হিদি গা তো হুনা বি থংলুমার গাইতেলে লোমথে পালতাল লিং বানা সিমেন না সেপ আপান নেক টাকজন না চিঠুপি পানসানিন এন চিনসন মঙা পানথুগেন না ইংাই জমদিন
1: আকাশবাণী চুচানপুর এফ এম মেকাহার জালেখাত পয়লা পানংকি পয়ংখিয়া পাইতে ফার্মিন হোম প্রোগ্রাম আহে তুনিতা কি হুনসে বি থংলুং মান গাইতে আপান লতুয়াল লেং গাই হিয়া নালে সিমেন নাসেপা নেক তাক জন্দান তো কিসাই এইচ জিনসুয়ান মুং আপান তুগেন তমকিম গাই হিয়া না লেং নেই দিং ইহি তু নিহুন মাসাপে না বি থংলুং মান গাইতে আপান লতুয়াল লেং আসাক দোয়ান বাং তুয়াক নি চিলা ইনাঙাই হিদিং